0: কিলিয়াবলন থেকে আর এই পন্ত থেকে আমার 10 লক্ষ টাকা খরচ হয়েছে আর কি। দুইবার ধরা খাইছি, তিন ক্যামেরা বেলায় এটা সফল হয়েছে।
1: Currently, more than 100 million people worldwide are fleeing, more than ever before.
0: পরে খাইছি কিছুদিন, খাওয়ার পর একটা লোক আবার এই ব্যবসাটা ধরায় দিল, যেন এনে এসে ব্যবসা করেন। কাজ করলে পরে ভালো হবে, এই জিনিসটা রাইন্দে বেসেন। 3 বছর ধরে হারিয়ে মেসতেছি।
1: Find out about Bailey's story. Info Migrants. Reliable news for migrants, wherever they may be. They ask questions, they challenge, they expose. But journalism is under threat from violence, censorship, financial pressure, and an aggressive surge in fake news.
2: Journalism gives us perspective. Understanding the world is something we do together, because together we see.
3: We are on our way to a driving lesson in Rio de Janeiro, Brazil.
4: Only 2 driving lessons? That's enough?